0: দুই চটু দেশু মুঠে মাগলে ওটে ঘর সে মাগলে কুলে বসে গোমা খুঁই দেশু গোমা পেটে ধুইল বায়াল যদি টিকে লাগি গলে পন্তে দেশু গো ঝাড়ি হিটি হুটা পলে মুই কেন থানে তুই হেসু পিটি মারি ঘরু বাহারিলে আর থর লেখা বাদ ঘাট যাও দেখি ঘরু বাহারিলে আর থর লেখা বাদ ঘাট যাও দেখি শুভে যাও পুয় শুভে আসু বলি ভাবনাটে মনে রখি একে যেন্তা এক পতা যুগি থিসি একে যেন্তা এক পতা যুগি থিসি মতে হেন্তা যুগি থিসু তুই তোর ভাবনাকে বুঝি পারমি গো মা তোর ভাবনাকে বুঝি পারমি গো মা যদি মনুষ হইথিমি মুই যদি মনুষ হইথিমি মুই যদি মনুষ হইথিমি মুই
1: বহুত সুন্দর আজ্ঞা বহুত সুন্দর মাঙ্ক তুলনা কেনসি ন নাইন আজ্ঞা আপন কবিতা মাধ্যম তে যেতকি বি কোচন সেটা বি মান লাগি বহুত কম হে না কান আজ্ঞা আজ্ঞা তো ঠিক আছে আজ্ঞা শুনে নেব আপনকর পছন্দ র গীত কে
0: ধন্যবাদ আজ্ঞা
1: ধন্যবাদ আজ্ঞা নমস্কার
0: জোহার
1: জোহার জোহার

শেষ শ্রাবণ সিনেমা নু সুনুনি গীতটা গীতকে গাইছেন প্রফুল্ল কর এবং সাথী লিখেছেন আর সঙ্গীত দিয়েছেন প্রফুল্ল কর।

শ্রোতা বন্ধু, খরা সময় নিয়া পাখে কাম করতু না, যদি ঘরে টিণ ছপর হয়েছি তাহলে তা উপরে নড়া বিছাই দিও, যদি এসি ভিতরে অনেক তাহলে সঙ্গে সঙ্গে খরা কু আসন্তু না, হুয়েত থন্ডা আউ গরমরে হৃদক্রিয়া বন্ধ হয়ে যাইপারে। খাইবারে অত্যধিক তেল মশলার ব্যবহার করতু না, সহজরে হজম হয়ে পুথা ভাল খাদ্য খাঁতু, নিশাদ্রব্য আদৌ সেবন করতু না। যদি হালিয়া লাগুছে তেবে বিশ্রাম নিয়ন্তু, তথাপি যদি কিছু অসুবিধা অনুভব লাগে তেবে সঙ্গে সঙ্গে ডেরি নকরি ডাক্তরঙ্ক পরামর্শ করন্তু। সময় তো সরি সরি আসিলাণি। কার্যক্রম শেষে মহম্মদ রফিঙ্ক কণ্ঠে কথাচিত্র নীলকমলর এ গীতটি শুণন্তু। গীত রচনা সাহিল লুধিয়ানভি, সঙ্গীত নির্দেশনা রবি।

শান্তনু কুমার সিয়া এবং অর্পিতা চৌধুরী কণ্ঠ দিয়েথিবা এ গীতটি শুনন্তু। গীত রচনা নিহার প্রিয়াশিষ, সঙ্গীত নির্দেশনা শান্তনু কুমার সিয়া।

0: আকুনবারা ই ভাইঘার গানে দুই পদ কাছে নেখরত।
1: এন মানালদান রায় কাছারতান,
0: আচ্ছা,
1: বলক মানালি রাজগামপুর, থানা কুতরা, জিল্লা সুন্দরগড়, পঞ্চায়েত বনে ভাইকুন পুনা পঞ্চায়েত মানে রায় কাছার,
0: নামে বন মাতেন কার
1: হ্যাঁ উর্ধ্ব বলকড়া হালে ই তহনে বনেন এসকে শিখরর নেকা এন এরকান যে ওটা বেঞ্জা বর্তা কালার, বেঞ্জা বর্তা কালার হালে এন কেরকান যে মা উচ্চারেন গান হ্যাঁ পদ্ধান্তি কেরার লেকিন ছেঁড়গে কেরার, ছেঁড়গে কেরার
0: হলে নিমান মাল উচ্চার
1: এঙ্গান মার্ক তাতের গাড়ি নু হলে তহনে উরু পাতকি সিনে টেকচার চপের আর গতা চার বাকেন এন কামলা মা দুঃখিত মঞ্চ কাম সলে পাঁচকি সিন উচ্চার এঙ্গান এসকে মা উচ্চার।
0: আচ্ছা,
1: ইহা মন বোধ দানে দুঃখ মঞ্জা করা সলে তহনে নুরো নিউরন বাঁচকান, উরো নিউরন বাঁচকান হলে জঙ্গল তো ওই হয় আর লুড্ডি মানুষ তহনে কামচকান।
0: আচ্ছা,
1: লুড্ডি মানুষ তহনে কামচকান আর এত ওই হাপয়ে আয়ঠের উরোয় উম্বো উম্বো উম্বো কামা কি শিখকান আন্তি নটে পাড়া নটা পঠেন মঞ্জা, পঠেন মঞ্জা তুনমুরা গে চিচার, তুনমুরা গে চিচার ছোটে তহনে নটা অন্ধরার উরকান এন টিকে সারকে আর দেন ছোটে মানে ছোটে বাঁচকান তেরো চৌদ্দ বাকেন আর তো পাঁচকি পাঁচকি উরালার বাকেন এন পিলা হুরিয়ান উরকান বাকেন ই সঙ্গা চল বাবু জোর উরা বাচার হন্যে তাম এসকে হুড়ি চিচার হন্যে টিকে টিকে টিকে টিকে লাগাবতে লাগাবতে লাগাবতে ই আদত মঞ্জা করা বাকেন আগে নরেন্দ্র কামাই আর তোহনে নাম বাকান চিকান লুড্ডি তোহনে।
0: আচ্ছা,
1: হালে একা আসেন টেড নাই

0: আচ্ছা, ইভন ইন্নে ঊর না ওটা বাদ দিও যে জেতেরকে দ্বারা যে সম্ভব মাল্লিদ
1: মাল্লিদ ইদে এন্দের মানালি কমজোরি আলাস যদি আল মালকা নু খাঞ্জর চর না হালে হুস হাওয়া রুখা করালে ঢাইলেন খাতরস বাকেন বর যে মোহর ক্যাসিন মার কমচা বানে লিকিন হাওয়া পের সর দুয়ার ঈদ মানালি একাস কি মেয়েদু দুর্বল তেলে পল্লা সুরা গে হাওয়া পের সর নাম চিচুর দা যেতে বেলে টিকে বাকি উর কাছে কাছে বাইহা লাগিয়েছ কে হনে ঝাড় সর খাতরস কো
0: তো ই যেন উরনার নাম হে ভিন ভিন হনে সামিয়া আতলি কা যেতে বেলে চাহ থত কি বেলে উর
1: মান লাইব দেখছিলি কানি আন্দ্র কানা গে উর নাই আর কুনতা যা মানু চাল রালি বা সরকার সংস্থা নে কাছে নিস্টেজ প্রোগ্রাম নি উরা খাতরালি
0: হলে ই উরনা নু ই যেন নাম তহনে উরাল দাত নামে হনে কুনা সম্প্রদায়ের গে এদের বিশ্বাস আতলি যে তহনে
1: মান লাইনু বিশ্বাস আতলি
0: হ্যাঁ এদের এদের আতলি
1: বিশ্বাস আতলি নু
0: এদের ভাবদাত নাম গুটি উরদা
1: নাম আকু তা গাড়ি ঘোড়া বন যাকরা
0: হ্যাঁ
1: হ্যাঁ কেমন মানে একারু কালার যেতেবেলে
0: পুরখার যেতেবেলে
1: পুরখার
0: রাচার নামে হ
1: পরম্পরা হুঙ্গিন্দ্র বিশ্বাস আতলি যে ই তহনে দি দুই প্রকার আতলি ওটা সমলে আতলি ওটা মহাবীর আতলি
0: আচ্ছা
1: হ্যাঁ
0: হলে
1: একনে দেশকে মানাং
0: ইয়ার হলে এনে তঙ্গে আ প্রভেদ বন্নি তঙ্গাল যে একনে কেন টিকে তঙ্গা হুদান
1: হলে ই বত কাম লেখছিলি উহা কর মাহা হিবার লেকিন ইধিয়নটা আতলি ভরসা যে এ মহাবীর গুচে মান হু আর কীর্তু মানে বানে হকে বানে অন্দর কে বলি কিরে
0: আচ্ছা
1: মানে ঝিল মালা ঝপট মালা পাবুনে ধরিমা মান্না কথা মহাবীর নি সামড়ু আর সামড়ে রন রই বালা আগে তো বাসা চুতা চুতা কানে আন্দ্রাল হাই গা মালা বাকেন ঈদ কা মালা জঙ্গল ঝাড় নহি উরনা তি কই না ভূতুরা না ভাল জীব জন্তু না টিকে তো টিকে তান টিকে আড়ি আর কিছু ওটা বারালি বুলিকিরি বুলিকিরি দান ওটা কামচকা নাই পুরা ভরসা তেলি আর বিশ্বাস এতলি নামা কুড়া ভের গে লেকিন এতক কথা যে আকুন টিকে গাড়ি ঘোড়া নু কামাই
0: আকুন টিকে সামিয়া পরিবর্তন মানজাবার কে নামি হনে পরিবর্তন মানজকাত গেরকা
1: হই
0: হাই কামাল আর পুনা পুনা গুঠিন নাম আদান গ্রহণ নানাল দাত হেলে ভি নামে যেন পরম্পরা রাই আদিকে সামান একাবধি মানলি দে যাহা ভি যেন তহনে উর্নানু ভি যেন ওটা তাঙ্কে পাছিলি যেন কারণ ওটা আতিলি যাহা নিম তেঙ্কার আদা দন্ডা ভি বাড়িটি কথা দু হাই কামাল আর ইদা দন্ডা এর থালে ভিন ভিন পরম্পরা নু যেন্দা সেহনাই আচ্ছালনার ওটা মঙ্গল ধ্বনি বাল দাত আদা তেঙ্গাল দাত খুব প্রকার নামে ইদাধি আর নিম যেন তেঙ্কার যে কাতরা যদি কথ হলে যেতে নাদু ভুতুত কা যাহা ভি র আদাদ যাহাল ভি পাবু ওটা ছিও আউ নামে শুভ শুভ নু কতারু বারত যেন বলি তেঙ্গাল দারু হুতাধি ওটা নামে বিশ্বাস আতলি হলে এই প্রকৃতির তহনে বোধ এদের এদের তি মানি ইতা এদের তি তিয়ার মানছি কিছু তান টিকে তেঙ্গর ইতিহাস বোধ একানে দু
1: ইবো জঙ্গল তা জিনিস মানে গন্ডা গয়ল বা নাই মানে ইবো দিবড়ান মানলা দিন আসাম ভাটাং কালার পাঁচকি গুঠিয়ার আর তার তি মানে ইবন অন্ধ্রা রু বার্ষ কানাই ছ মাস কালার বর্ষে কালার ইবড়ান নাগে নকরি না চকরি মালার ই দাকুন তা মালি বহুত বরস্তা কথা নেহন দুইপাট তিনপাট হি কাটিয়া গের কিরো দিন মানে না আসাম কালু বলার দেন অন্ধ্র কানাই ই তা বাড়েট রাজ কিরো লেকিন চার চার চপ্পের রোডে ছোটে কামচ কানাই
0: হলে অন্য যদি এরো থালে তা ধীরে ধীরে ইদা দাকুন মুঞ্জরা কালি বাতা নিম উরালদার নিমে পরে আকুন নে উরো কিছি হনে নামে ভেন্দালে তো পরম্পরা বোধ মুঞ্জর কো নামে ইন্য ওটা চিহ্নার আচা নাম ইন্য কামাল কাত বলি কৃতা নামে হাদ্দু পচুর কা নাতি পুতির আউ আহা পল্লর
1: মানে অকিয়ার হলে ঘাঁড়ে ঘাঁড়ে নে দেশকে টিকে টিকে ধারা আঙাল নাই এখন তো ডিপটি বালা মানে কালে পাড়া নাই হাদ্দু বছর একার হস্টেল নতলাই একার মানে কালা বারাল নাই আর তো পাড়না কি ধ্যান নতলাই বাকি একা বাকি টিকে বৈঠকি মান্না সান কর না হলে টিকে টিকে শিখরো নে এমা কুকসনটা টিকে টিকে উরালা জোড়ে কেতে কানিয়া অন্ধরা আসি
0: আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ এমা হাদ্দু এহা পায়তা বন হাদ্দুর কেন তরলা আর নেকা কে চরলে টিকে টিকে শিখরা টিকে বাপস কি নীতি নিয়ম বন টিকে টিকে শিখর কারা যে নিমা গারুন্দুল কাম চোবাদার তেঙ্গ নালে অন্টাস খালি উরাল দাস টিকে জোড়ে কেতে কানিয়া অন্ধরা আসি
0: ঠিক ঠিক ঠিক বড়িয়া এই পরম্পরা বন অনে ইকা আউ নামে যেন পুনা পুনা বারানার গুটি জহার গুটি আপনার হি শিখাবা হলে নিম যেন তেঙ্কার যে আকুন ধীরে ধীরে যেন পাঠ পড়ানার শহর কি বারানার হলে আপনার তহনে বাকি জিনিস বন ব্যবহার নানা তা বহুত গেছান্তা কথা দু আপনার তা নামে কুণতি নাম যেন ফসাল দাত আদান হি আম্মা চান
1: আম্মা চান নাই
0: হলে নামে আমরা যেন স্বতন্ত্র পরিচয় আতলি বলি টিকে একদিন নাম যেন কাছে খেরাল কাত নামে ওটা স্বতন্ত্র পরম্পরা আতলি নামে ওটা অলগা পহচান আতলি যে নাম কুণাত নামে ভাষা আতলি নামে সংস্কৃতি আতলি নিজর বোধ হু বোধ ভবিষ্যৎ তুমি একানে মানো যদি নামে হাদ্দু পচুর ই নামে পরম্পরা আনতি টিকে গেচ্ছা কি বুঙ্গর কর নামে সংস্কৃতি বোধ একানে মানো ভবিষ্যৎ কি নিমে এন্দ্র ভাবদার
1: এ নি তো ভাবদান যে পাড়াল দায় চাহি রাজি কুদ্দাল আইয়া কামালে লেকিন বার্চকু নেড়পান উঠিকে নিজর ভাষা বন কাতে নেখরনা কথা বাদানে হালে কুণা যদি কুণা কথা বাড়ল হ্যাঁ কামাল হালে তিত্তা কুণা মলদাত না হ্যাঁ কামাল বাকি বাহারি তো রেসকে চাল রালে কাতে নেখরা লেকিন এড়পা বার্চকুন নামা নিজর ভাষা আনিকে লাগানা কথা
0: हने तो भिन्न भिन्न भाषा आतली दूसरा संप्रदायर गुठे तमें भाषा बन बाचा बनार तमें भाषा बन देखने बाढ़ आर जेतिर तेंगर आदि सुविधा कमालार हेले नामे भाषा बन आर ने दियो एक मल्ला
1: निजर भाषा बन निजे गुइया लगो
0: हाँ हेले नि अरपानु एकन एकचन करदार कुनती कचन करदार का गोल्लू कचन करदार
1: मल्ला एमाय बदले लेकिन एक्चुअली पूरा कुना कचन करदाम आर बाहर तरते जदी बोल लुकेस बरतसले तहा भाषा डी कचन करा खतरी
0: हां आर ता नामे बन
1: बलदास ना बके तास गनित जनता हाली ओडिया आर असल ता ओडिया कथा कचन करय हाय सादरी वाला से बरतसले ता सादरी वाला ही लग गई
0: हाय
1: लेकिन निजे राज के बना के निजे निजे भाषा बन निजे ही कुनाती कथा कचन करा खतरी
0: हां हां हले इन्ने गुठी एरा खतरी पदान गुठी जे अगली जनता नामे संप्रदाय नामे कोठानु राल करर हले नामे कुणती जतकी फसाल यार अकुन धीरे धीरे अरपानु गुठी भी गोल्लो फसाल हन्ने निमे पदान माना लिका
1: मल्ला एक्चुअली बाहरी के कुन बाहरी कथा करना करना कथा लेकिन पाड़ा रसकुन तो पाड़ा अंता हिसाब न चल रहा कथा
0: हले निमे निमे अरपानु तो तेंगाल दर बुली करते माने बाजकार कुर्ती फसदार
1: मल्ला तो कुणा तीन लगदा
0: हां हां नै नै आतला निमे अरपानु
1: एमार पन हाथ दूर मुंडा तल बहु जोड़े अरे पच पचकिन दी लोग तल
0: हाँ हाँ
1: हाँ दू बच्चर बचकिन हो एड़पा घटे जुड़े मिस्त्री खेती बाड़ी टिके काम आला बिलाती भेटांगो जेंटा मोहागी नौकरी चौकरी तो मल्ला हाली नर काम
0: हाँ नौकरी चाकरी तो अलग कथा हेले भी तेना मतलब मंचा जे नाम अड़पानु जे नतला जितिर मिसी मिली मिसी करी अतला सुंदर भावे अतला
1: हाँ हाँ
0: इधा दिन बड़ी टिके कथा दू आरो हने एरो थले नामे आदिवासी संप्रदायर कठा हेकिरी राना बन पसंद नन्नार आउ एकता हेकिरी राना बन भल लखनार अरपानु जदि नाम आदु बचोर हेड़ बह जिते जदि अंटानु अतलदा तारु ठीक करी अतलदा थले आदा दंडा बाड़ीटी जिनिसु नामे लगन आय का मल्ला
1: हाय
0: हेले आर थरे निमे
1: तोणे
0: तोणे बन टिके
1: बिल्कुल चोत टिके
0: हां बहुत सुंदर इन्ना बारिशकार आउ निमे तहणे उरकार तहणे गे ताकि इतिहास बन भी तंकर हले नम आशा नानो जे नमे जितकी भी भाई भौणी गुठियार मेनालार नमे एकने परंपरा राचा नमे एकने गुठी संस्कृति आतली नमे वाद्य जंत्र एकने गुठी आतली आउ नम धीरे धीरे एकने किरी इदगेस्ती अगली बुंगाल दत्त नम उन्नति ननाल दत्त बाल दत्त सिने किंतु पछली पछली बहुत सी जिनिस अम्बा चल दत्त आबोनी संगेन धारी किरी काना कथा देने सबु बेले नमे संगन माई कुन ही नमे चाहनु इगे लगन चेष्टा ननत ই আশা সঙ্গে নিনা বার্সকার আর অনেক কথা তেঙ্কার নিমান আকাশবাণী জাতি অশেষ ধন্যবাদ জুহার হন্য এর থেলে নামে জিয়াবধ যেটা নাম কাছে নিখরাল কাত যে সুখ আ দুঃখ যোড়ে দিন সামান হিসাব নু বারালি নামে জিয়াবন নাম

একানেকরি উজ্জত নাম একানেকরি একা পাবনু কত যে জিয়ানু জহ টিকে নাম খুশি বাসিনু রা আঙ্গত আ কথান নিজে চিন্তা নান্না কথা আর হু হিসাবনু নালকুভি নান্না কথা। তামার নাম হ্যাঁ আলার হুরমি বাকেন চিন্তা নান্নার যে যাহা ভিল মান্না মহাপুরু ভগবান আতিলি ধর্মে বেলা সাতল দাস আস আরগাল দাস এত্তাল দাস যেতেরি নেহরাল দাস ন্যায় অন্যায় একাবদ একানেদু যেতে তান বিচার নন্নাল দাস আ প্রকার নাম হ্যাঁ ভাবনা আতিলি। তা আতিকে লাগান নাম নেখে অনিষ্ট মাল মান আ প্রকার চিন্তাধারা নান্দাত আর নাম একানিকিরি জহ জহ যেতির গানে মিশ্রত আউ জহ কিরি নাম খুশি বাসিনু রথ আ কাত্থান নাম নামে কুহা আলারকাই কিষান সম্প্রদায়ের যেতে নাম চিন্তা নান্দাত। আদগে লাগান তা নাম ভিন ভিন সামিয়ানু গীত বাদ্য সাঙ্গেন নাম নালদাত তা হন্যে ফের খায় নাম আর পদে গীতু মেনত আ গীতু বনি পাড়কানার বুদ্ধদেব বুদলা আর তামে দল আর ইনু নেনে ভাগজকানার আবড়ার মঞ্জার সুমতি বাঘ মাধুরী মিঞ্জ কুঠু লাকড়া ঊর্ধ্বব লাকড়া আউ লুটন কিষাণ।

0: গুটে ন খরন না সেন সবচেয়ে ভরা মমতা মই তুই আউ মোর মা সেন সবচেয়ে ভরা মমতা মই তুই আউ মোর মা দশ মাস বুহি জনম দেলু গো মা সেকি দেলু লমেই কোল জন মা খেই ভাত খুয়াই দৌ করি করি গোল গোল পেটে পিঠি অটে বুহি করি গো মা পেটে পিঠি অটে বুহি করি গো মা বড়াই চুলে দুলে দুঃখ দরাদ গো মা ছুঁয়ে রানে মারে শুই থিলে তোর কুলে গনি নাই জানু কাই গো মা গনি নাই জানু কাই গো মা তুই দেই দেশু জহ জহ জানসু কি নাই জানু ওয়ান করি কহ গো মা টিকে কহ জানসু কি নাই জানু ওয়ান করি কহ গো মা টিকে কহ চটে মাগলে দুই চটু দেশু চটে মাগলে দুই চটু দেশু মুঠে মাগলে অটে ঘর সে মাগলে কুলে বসেই গো মা খুই দেশু গো মা পেটে ধুইল বায়াল যদি টিকে লাগি গলে পন্তে দেশু গো ঝারি হিটি হুটা পলে মুই কেন থানে তুই হেসু পিটি মারি ঘরু বাহারিলে আর থর লেখা বাদ ঘাট যাও দেখি ঘরু বাহারিলে আর থর লেখা বাদ ঘাট যাও দেখি শুভে যৌ পুয় শুভে আসু বলি ভাবনাটে মনে রখি এক কে যেন্তা এক পতা যুগি থিসি এক কে যেন্তা এক পতা যুগি থিসি মতে হেন্তা যুগি থিসু তুই তোর ভাবনাকে বুঝি পারমি গো মা তোর ভাবনাকে বুঝি পারমি গো মা যদি মনুষ হইথিমি মুই যদি মনুষ হইথিমি মুই যদি মনুষ হইথিমি মুই
1: বহুত সুন্দর আজ্ঞা বহুত সুন্দর মাঙ্ক তুলনা কেনসিন নাইন আজ্ঞা আপন কবিতা মাধ্যম তে যেতকি বি কোচন সেটা বি মাল লাগি বহুত কম হে না কানা আজ্ঞা আজ্ঞা তো ঠিক আছে আজ্ঞা শুনে নেমা আপনকর পছন্দর গীত কে
0: ধন্যবাদ আজ্ঞা
1: ধন্যবাদ আজ্ঞা নমস্কার
0: জোহার জোহার
1: জোহার।

0: শ্রোতাবন্ধু শুণুলে চলিত অধিবেশনের আগক প্রসারিত হওয়ার কার্যক্রম সম্পর্কীয় সূচনা। আকাশবাণী সম্বলপুর গোষ্ঠী সঙ্গীত শিক্ষা কার্যক্রমে শুণন্তু সতীশ দাসঙ্ক রচনারু অহমিয়া ভাষার সঙ্গীত শিক্ষা।
1: আচ্ছা বচ্চো, আজ হম তুমি অসমিয়া ভাষা কাজ গীত শিখায়েঙ্গে। সিখনা চাহতে হো না অসমিয়া ভাষা গীত? আচ্ছা, ইয়ে যে গীত হিসমে আপনার দেশ কি মট্টিকে প্রতি দেশবাসী প্রেম কা প্যার কা বর্ণন হো। মানে শিখাউঙ্গা এই গানা ওর মে মদত করেনি নলিনীজি সাথ। সবসে পহলে তুম গীতকে বোল লিখ লো। এই মাতি রে, এই মাতি রে মরো মতে, মাতি কে সুমিলো, মাতি কে সুমিলো, মাতি কে সুমিলো। হো গিয়া না ইহা তক? আগে লিখো। এই মাতি তে এই মাটিতে জীবন, এই মাটিতে জ নি বলনা, ইসকো জ বলনা। এই মাটিতে জীবন সোবি, জীবন জি কাছে জ কে নিচে বিন্দি লগা লেনা হ্যাঁ, তো জীবন সোবি আকি আকি দোবার আকি আকি আকি মোসিলো। পহলা অন্তর আয়েগা এসে বাদ দূর আকাহার, ইয়ে যে আকাশ শ কো বলতে হ কি তরহ সে, তো আকাশ ইয়ে হ কে বীচ মে আকা খার ভি নি আকা হার ভি নি আকা হার, আকা হার লিখো। দূর আকাহার রহন কিয়নু লাগে লাগে, খাগর টলির, খাগর খাগর খ নি বলনা হ, খাগর টলির, খাগর মতলব সমুদ্র কে তল মে, তো খাগর তোলির মানিক কিয়ো, মানিক কিয়ো নু, মানিক কিয়ো নু লাগে লাগে। ইসকে আগে আহা আহা, মাতির বুকুত, মাতির বুকুত মনোর মালতি বুটলো, মনোর মালতি বুটলো। এসকে বাদ ফির ওই আয়েগা এই মাতি রে মরো মতে। ফির দূসরা অন্তর মনোর করণী রে, হুরর হুরর পাপরি রে, পাপরি রে আজি। ইতনা হো গিয়া না? আগে হুকুমার থাপো ना हु जू वा हुकुमार थापो ना हु जू वा आगे लिखा है ना
2: जी
1: हुंदौर खुदीनौर खुदीनौर नहीं ख नहीं ख खुदीनौर
2: खुदीनौर
1: नौतून
2: नौतून
1: दृष्टि
2: दृष्टि
1: ये ट को जरा त जैसा बोलना सॉफ्ट करके दृष्टि
2: दृष्टि
1: शनि सही बोलना दृष्टि
2: दृष्टि
1: कौनो ना हुआ आगे ना
2: जी।
1: अच्छा ठीक है अब गाना सिखाना शुरू करते हैं स्वर दीजिए जरा

0: আর হেলা নাই করবুগা চাষে কে ভেবে, আর চাষে হেলা করি দিলে সবু সরি গলা, আর কাহাকে কহেবু দুঃখ বুড়ি যিবা ভেলা। এ কলিয়া গুজরি দেখ তো গুড়িয়া, ও ও কা হেসি গা দেখ তো, ওর তো তো তো তো তো তো তো তো
1: কামে লড়িলে কেনতা জেবুয়া, ইয়ে তো ভোক্স সবু পাসরি দেসন।
2: তুই কানা পুটুর পুটুর হউতলু গা?
1: কিছি নাই গো, বড়ে পুরু আইতিল তো ভোক লাগিবানো বলি কহুতিলি, আর তুমি তো কামে লাগিলে নি
2: ভোক্স পাসরি দেস ইটা কহুতলু তো
1: যে বস আগ খাই দিও তো।
2: মালতী

0: হে ভগবান, দেখো তো আজ আমার কেড়ে ভাই গায়ে যে আমার মা মায়াটা আমার সঙ্গে কথা লাগুছ। জোহার মা, জোহার, জোহার গো মা।
1: হ্যাঁ গা মঙ্গলু, হ্যাঁ রে মালতি, মোর দুঃখ সুখ তুমি নাই বুঝবার বলে দিনু দিনকে মোর দেহে পা নসি নসি যাউছে।
0: আমি তো তোমার ছুয়া পিলা গো, আর তোমার কথা আমি নাই শুনলু।
1: এ পুতা শুন তো,

0: ஜாய் கலியா
1: শুনলু
2: হ্যাঁ নানি গোটে কথা নানি প্রায় চাষী ভাই মানে কানা করছন আহরি হেতা খুসার উপরে চাউরি হেতা বলিকি সে পূজার রাসায়নিক সার দিয়া হচ্ছে বলে ম্যাড ম্যাড হ্যাঁ কেতে করে হলে সেটাকে হজম করি পারবা কহ তো
1: সত কথা দেখ তো আমার তো মূল কথা হচ্ছে চাষ কাম আমি যেতবেলে আমি মূল করুছু মাইট কে আমি পরীক্ষা করবার কথা হ্যাঁ সেটাকে বহুজন কা করছন কি বনে করি তারমানে কেনতে করি হবা বলি করি কি নি যে মাইট আছে সে তার উপরে ইতা তো হইতলা ইতার আগ্রু ইন্দা ভল চাষ হইতলা আইথরে বি হবা বলি করি মাইট পরীক্ষা নাই করন বুঝলু গে আর সেটা নাই করন বেলে তাঁকর ফের সব অসুবিধা হেসি অসুবিধা হলে তার উপরে রাসায়নিক সার সব দেতেল যাইসন বলে এনতা কথা কলে হবা কে আমি ভল রোজগার করি পারমা কে কহ তো কলা দে নাই হই না
2: আমি জৈবিক পদ্ধতি রে আমি তো চাষ করি পারতাম বনিয়া নাই কে আর লোক মানে অপনালি না বল বিলা বল
1: যে শুন হ্যাঁ মুই কা বলতিলি কি যেন মা মাইটা আমি যেন আমার শুনলা নাই কে সঙ্গীত রূপকটা
2: আমি ওধা কই দিলি বাকি ওধা তুমি কই নিও
1: এই দেখে রচনা করতিলে প্রযোজনা করতিলে বদ্রীনারায়ণ মিশ্র আর যেন মানে গীত গাইতিলে সে মানে হোচন রিনা দাস গগন চন্দ্র বাগ ধনেশ্বর দাস আর নাটক থি যেন মানে ভাগ নেইতিলে সে মানে হোচন কৃষ্ণচন্দ্র আচার্য গণেশরাম শেঠ কমলা সাহু মানসী নন্দ আর যেন মানে বজাথি সহযোগ করিলে সেমানে হচ্ছেন দেবাশিষ পাঢ়ী রঞ্জন সাহু প্রদীপ্ত শেখর মহাপাত্র সোমনাথ জাল শঙ্কর প্রসাদ প্রধান বেলে ই আমার যেন সঙ্গীত রূপক নু তো আমি কেতনে কেতে কথা শিখবাকে পাইলা নেই কে
2: হ্যাঁ
1: এনতা আমার ই সঙ্গীত রূপক মানে যেন ঘায়ে ঘায়ে আমি বজাশু নেই কে আমার শ্রোতা ভাই বোন মানে হেনু কেতে কথা শিখবাকে পাইছন আর বনে বি লাগছি গীত বি শুনবাকে মিলছি নাটক বি শুনবারকে মিলছি আর শিখিয়া বি পাইছু নি কে
2: যে নানি মুই ফির ডাক্তারখানা গলে যাই মোর বাকে ছাড়ি দিন
1: বড়কা বাত তো নুরুতবে যে নেই কেন কেন দানু আছে বলি চল চল জিমা যাও
2: হ্যাঁ যাও যাও